ब्यूटीफुल सॉन्ग मेरे प्यारे सुनने वालों, पल eigenlijk had ik hiermee moeten eindigen. Eigenlijk wel, hè? Eigenlijk wel.